0: মনে যারে যাই তারে পামু কি
1: It's like family, generation to generation. Very good Jyotish, astrologer. They're telling about life things.